0: nella mutu kana nella fazi dine nella min no la dietro so gai da a a era aveva parlato per sia non di la cosa alla cogna lo do so ca con ane ne adone allo mi ne c'ha ne alla ya tu ne ma lo che te la nomi non so pe oppi ogni oppi onto ma le dal canat le bo tiogno a tiogi da le che da le ple da di le po ra he o me u ha du
1: a o me u ha da a oppi da
0: o oppi o a ta cinya le te la ga ko ni nya le te la ko ni ya ji ओ के बाते के बहे वाले गाडी ऑन उ ओपाचा क्वाड बुले
1: आ
0: बता के मतन
1: हजे
0: के क्वाय के ता मिया लला मिया छ आ यो केन्या मे उने आ ओन पि हो ता ते छि ओ कबे ता ली रो एना ने ता दोस का ने आ पु ने उला शखा ते खा ने Sepa, kikane kesi. The sekane sinapa. Ata pune. Amu pane wana. Bama tu sinapa da obwa tiwa. Mada seni ni obwa di blok.
1: Seni obwa di blok. Seni obwa.
0: Amu pala la. Bama tu sila. As apliko wada jada. Asinata wada tazila. Masa ini. No ata kwa la jike. Aje kiram kirma lo di lo aje ke tan ata kenna da lo lo aje tan ne ko lo aje ne ko lo muta ba khano chi ko hela na che lan so pro ki ki lo ai pya ne nu mut ju za ba ta su pa ti ko za ba ju za ba le nya ko do ju za ba le kho nya le o i pya ne so pro ko i pya ne ni ta le ta mo sa le me ne me pre da ga pu
1: อ๋อ
0: แต่ว่าเปล่าถ้ามันจะจดเวลาเก่งอ่ะเก่งแล้วเกยอตึกแต่ก็เลยจะปลากูจะกันเนี่ยแต่บางแห่แล้วซะสีมันเนี่ยแต่มุลาแล้วเนี่ยแล้วดอกตะกอออกอ่ะเออมาแล้วน่ะตาตาจิแล้วเฉยๆแล้วนี่นักเกลอนี่หรออ่ะอาจิเฮาก็จะปลาจิเนี่ยมาซะปอเลยคลิปเลยดู จมุซะทอเลเมนเมอจมุซะทอเลนี่ตาซูเลตาซูอะเวตากวาตากวาไอ้อะตาเตเวนมาราตาโอดิเนอะเวนมาตาดิออญะมาซิตาตาอะเมฮีโรปะติยะมาอะลิฮิญะซุปเนลอกะตะคะเนเจกิชอลอดาเลอะตาปาลอเนอะฮีทอดอเจกะดูตะคะเนลอกิจอเวดาอ๋อฮีเนมาตาลีเนมาตาญะเนเออตาลาฮีทอดาคะเน
1: Super. Ah, super.
0: Ada ke usah kah emak? Usah kah. Odi ada emak. Ada kah? Kena ni apa yang beda? Upelo orang. Pasti nama beliau nanti kena balik nak ke pada li ini. Nama dah le.
1: Tersiap emak.
0: Tersiap mah le. Pasti. Benar macam tu. Super. Uki dah jemus dah tahu. Tasu dia tasu. Jemus dah tahu. Oh, tak jenis. Emak. Di ni, anak zat atau tu nami, zat atau sudah tu datu nami. Mata upela belalu ramai cerita lelanya, lelanya tu coba kane, tu coba kane nani. Pakai hebat dia, pakai dah bater apa bater salol balik ayam tiang dah buat, ada. Aje pasti coba salol jalan pale. Lalu, pasizi kan ye? Nampu le pasizi kan ye tu, mana? Ahilah, hilah lewat pikir eh. Dek mana sunat kau? Ada jual hilah ni, le on, on. Tule pada dia ni, on api kan? Zaman tu kan ye, lemin lah le dosa kaku kan ye? Ada ni, ada cuma pikir. Tahu tanah jantan le, apa le boda? Le baik, macam apa tu? Orang
1: Orang ni uli
0: lah, ni doa Allah doa ni. Kata macam ni
1: lah. Tiada kuat ni.
0: Tiada kuat ni. Ni kira kuat apa? Tapi ni ni hello li, bahasa macam ni. Hello, orang dah kira kira kuat.